প্রিয় শ্রোতা বন্ধু, আপন মানে বর্তমান শুণুচন্তি আজি সকালার ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। এই সিন্ধুরূপক সংসারক পার হওয়াপাই রাম নামর নাবক ভরসা করা দরকার। তবে আসন্তু না সেই নামক জীবনর আধার করা এবং জন্মক সার্থক করা রাম নামক জপিবা। কার্যক্রমর শেষ ভক্তিগীতটি ভেটি দেউছু শিল্পী বীণাপাণী পুরোহিতঙ্ক কণ্ঠরে উপেন্দ্র ভঞ্জঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ওড়িশা সরকারଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: ଏଥର ଶିଳ୍ପୀ ହେଲେ ରାଜଶ୍ରୀ। ଶିଳ୍ପୀ ଗାଇଛନ୍ତି ଗଗନ ରାଉତଙ୍କ ରଚନାରୁ।

কার্যক্রমের শেষে চলচ্চিত্র আমির গরিব, শিল্পী হলে কিশোর কুমার, আনন্দ বক্সিং গীত সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

प्यार क्यों किया এই চলচ্চিত্রে অলকা ইয়াগ্নিক, উদিত নারায়ণ এবং সাথী। সমীরঙ্ক গীত, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

0: 6 গুণ বৃদ্ধি পাই প্রায় 8,000 কোটি টঙ্কায় পৌঁছিছে। আগামী পর্বপর্বাণী খদি হস্তন্ত এবং হস্তশিল্পর প্রস্তুত উৎপাদ ক্রয় করা শ্রী মোদি সমস্ত আহ্বান দিয়েছেন।
1: হাত কর্গে সে বনা হর পরিধান কিসে না কিসে ক্ষেত্র সমুদায় আর ইসে জুড়ে অসংখ্য লোকের কাহানি কো সামনে লাতা হে বো লোক হো গর্ব কে সাথ ভারত কে সাংস্কৃতিক বিরাসত কো সঞ্জোনে মে জুটে হ্যাঁ। আজ কে দিন মেরা আগ্রহ হি হম হস্তকলা কো প্রোৎসাহিত কর আপনে বুনকর সাথিও কা সম্মান করে আইয়ে হম ভোকাল ফর লোকাল কি ভাবনা কো আর

0: আলে মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বই নি মনকে মই চন্দরমা ডুলি ডুলি জোয়ার কর দিলিনি
1: তুই একা জোয়ার করবস কি আপা
0: আরে
1: মই মিশা করবে গাই
0: হুম
1: আলে রেডিও শুনবা সরতে ভাই বই নি মনকে মই বই দি জোয়ার কর দিলিনি
0: হুম বই দি
1: কাইটা আপা
0: ইটা কার সঙ্গে যুদ্ধ লড়ি করে আইলুস নি কাই কি
2: তোমরা দুই লোক তো আইতি কাছে যুদ্ধ করবাকে বিড়লা চাস কাই কি
1: হয় মামা হয় হয়
0: মামা
2: সে কাছে কই গালা বরস কি এলা বলুবে পাঁচ বরস কি দশ বরস তলে হুম সে বিন্দেশ্বর লক্ষ্মণ সে কাইছে বরফ তরলে আমার সে হিমাচল কাইছে আছে কি নেই সে ভিতরে কার্গিল বল করি গোটা কাছে হ্যাঁ সে উপরে আমার দেশকে কাইছে অক্তিয়ার করবা কাজে বলি করি সৈন্য ফটাই দিলে এলে আমার লক্ষ্মণ কেন্তার আমার সৈন্য মন কেন্তারটা মনে আছত কি সমান ডুলাই ডুলাই করে মারলাই তুই ডুলি ডুলি জোয়ার করলা পরে আকাশে মনকে মিশা মারি ওদরাই দিলাই সেটার পাই আজি আমি মানলু নি আমার কার্গিল দিবস বলবাই সে কার্গিল পর্বত উপরে সেটা আমার যুদ্ধ রিলা হ্যাঁ যে কাতালাম আইলে নই আজি আমার বিশেষজ্ঞ বাবু আছত সে বাবু কিন্তু পরা পরিচয় দিয়ে দিয়া বাবু তোমার
3: মো জে জগদীশ র অবসরপ্রাপ্ত জেলা মৎস্য অধিকারী
2: আলে বাবু এটা তুমি কেত বরস পর আলাবে এ পাইটি করি করি
3: এ পাইটি তো মুই 35 বস করিলনি এবে রিটায়ার হইকরি 2 বর্ষ হলানি
0: আলে বাবু আজি তো আমার রেডিও কে পাচারু আমার এই কার্যক্রম লব কে আমার বিষয় আছে বর্ষা দিনে মাছ পোখরীর যতন বলে করি তো এই উপরে আমকে হল বুঝাই দিয়া মাছ পোখরীর যতন কেনতা নেবার বর্ষা দিনে
2: এ দে তুমি বুঝাইবার আগে আমার ভাই বোন মনকে কই দিও
0: হ্যালো রেডিও কে পাচারু
4: দিদি নমস্কার
0: জোয়ার জোয়ার কে কইলাস নি অল্প না সঙ্গে দিয়া লক্ষ্মী বাবু তোমার কাইটা প্রশ্ন আছে আমার বাবু বসলা আছত পচার দিয়া
4: নমস্কার
3: নমস্কার নমস্কার
4: আমার প্রশ্ন হল আজ্ঞা বর্ষা দিনে মাছ পোখরি বলি চল না বর্ষা দিনে তো যেহেতু আমার মাছ বি ছিল বন্ধা বর্ষা দিনে পানটা পেয়ে যাবা কিন্তু পরিচালনা আমার কাঁড়া সাদা হয়তো
3: আজ্ঞা দেখুন তো বর্ষা দিন মাছ চাষের টিকে অধিকা যত্ন নেওয়া পড়ব যদি জাঁড়া ছাড়ি না পোখরীরে পোখরী সফা সুতরা করি মাছ জাঁড়া ছাড়বে যদি মাছ জাঁড়া ছাড়ি দিয়েছেন দেখুন তো বর্ষা দিনের বহুত বর্ষা হয়েকি মাছ পোখরী ভিতরক বাহার পাঁ পশিযায় বেড়ে বেড়ে এমিতি বি হুয়ে আমার পোখরীর পাঁ ওভরফ্লো হয়ে বাহারক পড়ে যায় যেতবে বাহার বর্ষা পাঁ পোখরী ভিতরে পশিব সেই পাঁচ পেস্টিসাইডস থাকে ফার্টিলাইজর্স থাকে আউ অনাবনা মাছ পোক বেঙ্গ সবু থাকে এসবু যাক পোখরী ভিতরে পশি যাতে যদ্বারা আমার মাছ ভালো হয়েপারে না তেমন আমি প্রথম যত্ন নেওয়া পড়ব মাছ চাষ পোখরীর যেমনি বাহার পাঁ বর্ষা পাঁ বহি আসি ভিতরে পশিব না তা সহিত আউ গোটে যত্ন নেওয়া পড়ব পোখরীর পাঁ যেমনি ভর্তি হয়ে বাহারক যাব না সেটাপ আমি আউটলেট ইনলেট ব্যবস্থা করা পড়ব বেশি পা হয়ে গেলে পাঁ যেমনি টিকি ছাড়িয়ে দিয়েপারু আমার নড়া দিয়েকি উপরে গোটে নড়া লগাই থে নড়া ন লগাইলে বেড়ে বেড়ে কোণ এই হিড় মানে ভাঙ্গি যায় নড়া লগাই থে নড়ার পুঁ গোটে জাল বাঁধি আমার পোখরীর মাছ যেমনি বাহারক পড়াইব না ঠিক সেইপরি ভিতর পাঁ ন আসুন আমার পোখরী হুড়াক মজবুত করি টিকি উচ্চা করি রক্ষা পড়ব যেমি পাঁ পুরা ভর্তি হব না সবুলে টিকি পাঁ কম রোথব সেমিতি রয়েবা দ্বারা কম হব বাহার পাঁ যেত ভিতরে পশিব না পোখরী ভালো রহব আনাবনা মাছ পশিব না মাছ চাষ ভালো করিহব।

কৃষ্ণ চরণে মন দিও সুজনে নিত্যে এহা গাও, কৃষ্ণ পদার বিন্দ রস স্নেহরে কর এহা গ্রাস, কহই জগন্নাথ দাস শ্রী ভাগবত সুধারস। ইতি শ্রীমদ্ভাগ

আজি জুলাই ২৬ কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ মসিহারে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অদম্য সাহস, অপূর্ব বীরত্ব এবং সর্বোচ্চ বলিদানক স্মরণ করা প্রতিবর্ষ এই দিন পালন করা যাই। হিমালয়ের দুর্গম পর্বত শিখরের শূন্যরু অনেক ডিগ্রি তলে তাপমাত্রা এবং শত্রুর প্রবল গুলিবর্ষা মধ্যে আমার বীর জওয়ান মানে অসাধারণ সাহসর পরিচয় দিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বক সুরক্ষিত রাখি। আজ সমাচার দর্পণ কার্যক্রমে আসন্তু জানিবা কার্গিল যুদ্ধর ইতিহাস, অপরেশন বিজয়ের সফলতা এবং বীর সৈনিক অবিস্মরণীয় অবদান সম্পর্কে।

কান্তি দেখ দরিদ্রাণী ভেক, রূপকান্তি দেখ দরিদ্রাণী ভেক, উষ্ণ বিনু তনু ঘিনটি

কুন্তিক চতুর হইন পুত্র সুমারি উড়ি গলা উদ্ধব কহিবটি গোপীনাথ।

বিনা কিনু হয়ে আন বৃক্ষ নাম বিনা বন্ধু তে মত মোর বন্ধু তে মত মোর সবুঠারে কুহাইছি সুন্দরী কোয়রা

0: এই দেখো মহারাণা, দেউলর এই মহাবেদী উপরে দারু ব্রহ্ম বিরাজিত।
1: বেশ বেশ, এই স্থান উপযুক্ত। হ্যাঁ, মূর্তি গড়িবা পূর্বরু মোর গোটায় শর্ত অছি মণিমা।
0: কি শর্ত শিল্পী?
1: মূর্তি গড়িবা পাই মু একুটিয়া এ গম্ভীরা ভিতরে পুরা 21 দিন রহিব। আপন দেউল দ্বার মুদ বসাই দেবে, ধার্য দিন পূর্ণ ন হওয়া যায় কেই মতে ডাকিবে নি।
0: 21 দিন কাল, কিন্তু তুমি খাইব কোন শিল্পী?
1: না মহারাজ, দিয় গড়া শেষ ন হবা যাই মু অন্ন জল কিছু ছুইমিনি। হেলে দিয় গড়া কাম সরিগলে শ্রদ্ধারে তেনিকি যাহা খাইয়াকু দেবে মু নিশ্চয় খাইবি। হও, মু মোর কর্তব্য করিয়াকু রহিলি মণিমা, এথরক দেউল দুয়ার মুদ করি দিয়ন্তু।
0: বেশ, যাহা তোমার ইচ্ছা শিল্পী।